কৰিব মোৰ মই নাই বুটলি খাব আমাৰে মই না খুব শ্রীকৃষ্ণ কে বারে মে যশোদা কে রে কি ভাই সো যাও ও কৃষ্ণ শ্রীগাল আকে তুম তোমারা কান লি যায়গা নেই তো সো যাও জলদি সো যাও গোরে কানে খোয়ায়।